ইসাই আসি তাহানজিবা গাইখু তা খেসি সন্দোচব মতানদ লোসিনজরি মথংকাব ইরাই নুমিত খুদিংগি আদম আদমগি আপাম্ব মণিপুরি অ্যালবম ইসাই লেপ লেটেন খামবিরকু মরুপ সিংনা অ্যালবম ইসাই খামবিরকনব থামজরিবা আখোইগি মোবাইল নম্বর দি 7005489767 আমুক হানা নিংসিনজরি 7005489767 থামজরিবা মোবাইল নম্বর আসিদা মরুপ সিংনা খৈদাজব তোমান তোমান মণিপুরি অ্যালবম ইসাই কয়া খানবিরকতুনা গাইখো তা খেসি থৌরম আসিবু মপুং ফাহানবিনব নিংসিনজরি থৌরম আসি তাহানজোখিবাগো লয়নেনা গাইখো তা খেসি সন্দোচব মতাং আসিদে লয়সিনজরি থৌরম তাবিরামলিবা খোয়াইবুমনমকপু আদমগি মরুপ থামপলিনা লংজমনা আমুক হানা খুরুমজরি।

কাবেরী ভাষা কাসবানী ইম্ফলগি কংলা চ্যানেল দিনে চ্যানেল হজিদি থামচারি থরম হয়েন সন্দোকচগদি পুম তরুক মিনিট তরমা চাপচগনি ফিল্ম ইসাই সন্দোকচগনি খুঙ্গি থরম পুম তরুক মিনিট নিফু খুঙ্গি থরমি আহানব খুদল আহম সঙ্গম প্রিয়া রানী দেবী চাকব খুনু ইসাই তাহানজগনি অটিজম স্পেকট্রম ডিসঅর্ডার পাঙ্গম্বম মীনাক্ষী চানু অ্যাসিস্টেন্ট প্রফেসর অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট ইএনটি ডিপার্টমেন্ট রিমস কাহুদ এম এম সানাই আইগ উনদি সাবা তাহানজগনি থরম পুথোপা নথম্বম রোমা লানথকজগনি চাইউল সিদা নিদানি পুং তরে মিনিট নিফুমা থরম খুমজিদু লানথোপিগদব কনজেনবম রাকেশ কুমার নিদানি পুং নিপাল তাব সন্দোকচগনি রেডিও লীলা আটেপ নীলাগি আরইব সরুক সানবিগদব ব্রহ্মপুর কালা সঙ্গম কাঙ্গু নাহারোল খঞ্জেল সন্দোকচগনি পুং নিপাল মাখাই পুং মাপল মিনিট তরমা চাকব আহম সঙ্গম প্রিয়া রানী দেবী চাকব খুনু ইসাই আমুক তাহানজগনি সন্দোকচগনি ইয়াইফুম্বা লীলা পুমাং মাংলমনিদা নিদানি পুং মাপল মাখাই লীলা ইব তায়নজম তোমা পুথোপ তেমবাংব লাইশ্রম ভীমো পুথোপ থোকচম রেণুবলা আদমন এস এম এস খনবিরপ ফিল্ম ইসাই লানথোক্ত তাহানজগনি নিদানি পুং তরা হয়েন আয়ুব পুং মাখাই তাব কংলা চ্যানেল আহানব থরম পেং সন্দোপ হজগনি থরম পেং পুং মঙ্গা মিনিট কুন্থ্রা তরে চাকব সন্দোকচগনি ইয়াকাইরোল হয়েন ইয়াকাইরোল কইজম প্রেমকান্ত পেনা ইয়াকাইরোল ললিত কালা সঙ্গম কাঙ্গু সাকপ ইমালে বাপু খুরুমজব ইসাই কনসম ইন্দুবলা দেবী রাজকুমার মধুসূদন সিং কামুজম তুলেশ্বরী দেবী লাইসল ইসাই মথ মথন তাহানজগনি লৌসিমুগ ওয়াফম ফিগান কিউই থাব হয়েন আয়ুব পুং তরুক মিনিট তরা পুং তরুক মিনিট তরমা চাকব নথম্বম ইবেচাউবি লাইম সাকব মতে ইসাই থামজারি হামুং নব সিং কৈসাম জামিনী কান্ত সিং লাইশ্রম নকুল সিং তোমান তোমান ইসাই লানথোক্ত তাহানজগনি পুং তরুক মাখাই পুং তরে তাব সন্দোকচগনি ইসাই নিমম্বম উষারানি দেবী সাকব নোট ফিগান হয়েন আয়ুব পুং তরে মিনিট নিফু পুং তরে মিনিট ইংখাইমা চাকব ইয়াম্বেম ইবোহন বি খোব সেক্সোফোন তাহানজগনি ফিল্ম ইসাই সন্দোকচগনি হয়েন আয়ুব পুং নিপাল মিনিট নিফু পুং মাপল তাব ফিগান আইবী খোরজৈদি আনিসুব তাঙ্কক তাংবল লান তরানিপাল সুব পন্দুপ থরম পুথোপ তেমবাংব হেমচান নিংথৌজম খঞ্জেল থরম পুথোপ থোকচম রেণুবলা নাইখোতা খিসি থামজারি পুং মাপল মাখাই পুং তরা তাব ওইনাম স্বামী কুমার পুখ্রম্বম নন্দরানী দেবী ইসাই মথ মথন লানথোকচগনি হয়েন নিজুব পুং তরানিথুই তাব কংলা চ্যানেল আনিসুব থরম পেং সন্দোপ হজগনি থরম পেং পুং তরানিথুই মিনিট তরা চাকব সন্দোকচগনি ইসাই পুং তরানিথুই মিনিট নিফু ফিগান চাইউল সিদ মণিপুর থরম পুথোপ তেমবাংব সংলাপুম দেবচন্দ্র শর্মা লাইশ্রম রাশেশ্বরী সিলকি চানম্বম থরম পুথোপ সগোলসেম রোমা আবুজম নোপ নিথৌ মৈতৈন লিব মৈতৈ পুয়া তাহানজগনি হয়েন নুথিল পুং মিনিট তরা ওয়েস্টার্ন মিউজিক থরম সন্দোকচগনি পুং মিনিট নিফু নুথিল পুং আনি মিনিট তরা চাকব ফিগান সকনাই চিংলি সেরোল সন্দোকচগনি নুথিল পুং আহম পুং আহম মাখাই তাব ফিগান মার থরম মতানি থামজারি থরম হয়েন সন্দোকচগদব থরম সংলগ্নজব লজরে আকাশবাণী ইম্ফাল হজি সন্দোকচারি ফিল্ম ইসাই খুদল আহানবদ দাবি ফিল্ম
ꯕꯤ ꯀꯨꯟꯖꯕꯤꯍꯥꯔꯤ ꯁꯔꯃꯅ ꯁꯛꯄ, ꯕꯥꯆꯁꯄꯇꯤ ꯃꯌꯨꯝ ꯖꯌꯦꯟꯇꯀꯨꯃꯥꯔ ꯁꯔꯃꯅ ꯁꯩꯔꯦꯡꯕ ꯑꯃꯗꯤ ꯍꯝꯃꯣꯝ ꯅꯕꯅ ꯁꯩꯔꯥꯡꯕ ꯏꯁꯩ

0: কাবিরে অহং সাংগুন প্রিয়া রানী দেবী সকা খুনুং ইসাইদা মৈরং কংলে রোলদা খাম্ব নংবাল আনিগি লমজেল থরুন দাবি আকাশবাণী ইম্ফালগে কংলা চ্যানেল তগিনে চ্যানেল আসিদা হৌচিক আমুক লানথোকচারি ইয়াইফুম্বা লীলাদা পুমাং মাংলম নিদা লীলা ইব তাইয়ঞ্জম তোমবা লীলা আসিবু পুথোপুদা তেংবাংবা লাইশ্রম ভীমো আমাদি লীলা পুথোপা থোকচম রেনুবালা হৌজিক লাইজারে ইয়াইফুম্বা লীলা পুমাং মাংলম নিদা
1: লানথোকচারি ইয়াইফুম্বাল লীলা মচা পুমাং মাংলমগনিদা লীলা ইব তাইঞ্জম তোমবা লীলা পুথোপা থোকচম রেনুবালা আমাদি পুথোপদ তেংবাংবা লাইশ্রম ভীমো হৌজিক লোবিরসি ইয়াইফুম্বাল লীলা মচা পুমাং মাংলমগনিদা